Θα φαβήρνω εντζέτο να την είφαν άρα να κάνουν τον φαΐν σικιά ρηφαύναν άρα καηρήνη του καμπάρτσα συνή φιλαζάνα σαν μια φα τέου ηρήνη μα ηρή δίμη μπιφούλ μηνίτσα νέα μνήρουν μπιφούλ ουρα του άντσου τη μοιρά πάνω του γασούγιαν κούρα του καβή σε όνο βότα φαρα καμνάια άτο να την τύφαν άρα να κάνουν τον φαΐν χιτή δι μα μοίρνα νηφίρα ριντσούαν η ράη πια να καβίνα ρέτσα ζαΐ να τσατριζαού άντρου Androany izao izay anamariana ny fankalazana ny fetin'ny ray izany dia ho tontolo androsoa ho fety sambatra ny fetinareo a ho an'ity andro alahady ity tsy ho latsa-danja ohatra ny fankalazana ny fetin'ireny satria izay foana moa no ambara hoe ohatrany dia ohatra ny mangingina ny fetin'ny ray raha hoarina amin'ny fetin'ireny fa disoa izay eritreritra izay a sy izay fomba izay raha ohatra ka hoe mety ho izay tokoa no zavatra hita ho atokantranao hoe iangarana ny reny noho ny ray fa aleo atao mitovy foana izany dia mirarosoa manokana ho anareo ray mpianakaviana rehetrarehetra dia ho toizantsika izay fiarana izay a amin'ireo hira samihafa izay angatahntsika mpiainy ny ankamaroana izy reto fa hialanantsiny aloha ny amin'ny sasatsasany satria dia misy hira tsy kanto ny fahiny tsy kaly ny fahiny akory a dia misy mangataka fa tsy fotoanan'izay aloha zaho fa amin'ny fotoana malalaka izay mampety azy dia hoalefantsika daholo ihany ny hira izay angatahnareo mpiaino dia hirariana sosy fafinaretana feno an-trany izay fiarahana eto izay